শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকিউ ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 30 সেপ্টেম্বর বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। উত্তর জাপান থেকে পশ্চিম জাপান পর্যন্ত বিস্তৃত এলাকা বৃষ্টির পানিতে সিক্ত। মধ্য টোকিওতে টানা 34 দিন ধরে বৃষ্টি হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে যে একটি স্থির শরৎকালীন বৃষ্টি বলয়ের প্রভাবে হোক্কাইদো থেকে কিউশু অঞ্চল পর্যন্ত বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। মূলত পূর্ব জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর বৃষ্টি অব্যাহত রয়েছে। মধ্য টোকিওতে মঙ্গলবার টানা 34তম দিনের মতো বৃষ্টি হয়েছে, যা 2019 সালের পূর্ববর্তী রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত মাসে দক্ষিণ কান্ত অঞ্চলের কিছু অংশ সহ অন্যান্য এলাকায় গড় বৃষ্টিপাতের প্রায় 3 গুণ বেশি বৃষ্টিপাত হয়েছে। উল্লেখ্য, এই বৃষ্টিপাতের ফলে দিনের আলোর সময়ও স্বাভাবিকের চেয়ে কম হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা কৃষকদের ফসলের ব্যাপারে বিশেষ যত্ন নিতে আহ্বান জানিয়েছেন। চীনের সরকার যুক্তরাষ্ট্রের সাথে দেশটির সাম্প্রতিক বাণিজ্য আলোচনার বিস্তারিত প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ 2 মাসের জন্য সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে মার্কিন পক্ষের পূর্ব ঘোষণাটি মূলত নিশ্চিত করা হল। চীনের বাণিজ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে যে দেশটি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধবিরতি 10ই জানুয়ারি পর্যন্ত সম্প্রসারণ করতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতির মেয়াদ 10ই নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি বছর শেষ হওয়ার আগেই উচ্চ পর্যায়ের অর্থনৈতিক এবং বাণিজ্যিক আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির মেয়াদ আরও সম্প্রসারণ করার সমাধান খুঁজছে। এতে আরও বলা হয়েছে যে উভয় দেশ প্রায় $30 বিলিয়ন মূল্যমানের আমদানিকৃত পণ্যের উপর শুল্ক কমাতে সম্মত হয়েছে। আওতাভুক্ত পণ্যগুলোর মধ্যে প্রায় 90% উপর শুল্ক কমিয়ে মোস্ট ফেভার্ড নেশন হার আরোপ করা হবে। মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় বা USTR রবিবার যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য বোর্ডের কার্যপ্রণালী প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, শুল্ক কমানো সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য এই বোর্ডের তত্ত্বাবধানে থাকবেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। অপরদিকে চীনের পক্ষ থেকে থাকবেন স্টেট কাউন্সিলের ভাইস প্রিমিয়ার হ লিফং। উত্তর কোরিয়ার একজন কূটনীতিক বলেছেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে দেশটির মর্যাদা অপরিবর্তনীয়। উত্তর কোরিয়ার উপপররাষ্ট্র মন্ত্রী কিম সং গিয়ং সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন। কিম তার ভাষণে যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার ত্রিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতার সমালোচনা করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তার অনুসারীদের পক্ষ থেকে DPRK এর প্রতি ক্রমাগত বৈরিতা এবং ক্রমবর্ধমান সামরিক সংঘাতের আশঙ্কার কারণে বিশেষ করে কোরীয় উপদ্বীপ এবং এর আশপাশের অঞ্চল গত বছরের তুলনায় অধিক পরিমাণে অস্থিতিশীলতা এবং আরও তীব্র উত্তেজনার সম্মুখীন হচ্ছে। উল্লেখ্য, DPRK হল উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম। এর পূর্ণ অর্থ হল ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। তিনি আরও বলেন, DPRK এর আত্মরক্ষামূলক সক্ষমতার ফলে এই অঞ্চলের আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বজায় রয়েছে, যা সশস্ত্র সংঘাতের ঝুঁকিকে কার্যকরভাবে হ্রাস করে। তিনি জোর দিয়ে বলেন যে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার এই অবস্থান কোনো অবস্থাতেই বা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। দীর্ঘ স্বৈরাচারী শাসনের পর স্থিতিশীলতা এবং উন্নয়ন অর্জনের প্রচেষ্টাকে সমর্থন জানাতে জাপান সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জাপান সরকার মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই নীতিটি অনুমোদন করেছে। সম্পদ জব্দের মতো নিষেধাজ্ঞার আওতাধীন 59 ব্যক্তি এবং 31টি প্রতিষ্ঠানের মধ্যে 16টি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়া হবে। এদের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান ও তেল কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে। চিফ ক্যাবিনেট সেক্রেটারি কিহারা মিনোরু সাংবাদিকদের বলেন যে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়া অনেক প্রতিষ্ঠানই সিরিয়ার পুনর্গঠনে ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, সিরিয়ার স্থিতিশীলতা এবং উন্নয়ন সমগ্র মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার সাথে সরাসরিভাবে জড়িত এবং জাপান দেশটিকে সমর্থন করতে চায়। উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর মাঝেও এই নিষেধাজ্ঞা শিথিল করার উদ্যোগ গতি পাচ্ছে। 2024 সালের ডিসেম্বর মাসে আসাদ পরিবারের দুই প্রজন্মের অর্ধ শতাব্দীরও বেশি সময়ের স্বৈরাচারী শাসনের পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশটির পুনর্গঠনের জন্য কাজ করছে। মানবাকৃতির রোবট ব্যবসা সম্প্রসারণের জন্য জাপানি কোম্পানিগুলো চীনা সংস্থাগুলোর সাথে জোট বাঁধছে। চীনে এই প্রযুক্তির দ্রুত বিকাশের প্রেক্ষাপটে এমনটা ঘটছে। চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনেসাস ইলেকট্রনিক্স আগস্ট মাসে বেইজিং এ একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র চালু করে। জাপানি এই সংস্থাটির লক্ষ্য হল স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় মানবাকৃতির রোবট নিয়ন্ত্রণের প্রযুক্তি উদ্ভাবন ও পরীক্ষা করা। রেনেসাস ইলেকট্রনিক্সের ভাইস প্রেসিডেন্ট ইভো মারোক্কো বলেন, চীনকে বেছে নেওয়ার কারণ হল এই ক্ষেত্রে বর্তমানে দ্রুত গতিতে কাজ করা অনেক কোম্পানি সেখানে অবস্থিত। তিনি বলেন, এর লক্ষ্য হল এই গতি এবং অবস্থানকে কাজে লাগানো। মার্চ মাসে মিৎসুবিশি ইলেকট্রনিক উৎপাদনের জন্য মানবাকৃতির রোবট প্রস্তুতকারী একটি স্টার্ট আপে বিনিয়োগ করেছে। এই প্রচেষ্টাটি শিল্প রোবট তৈরিতে মিৎসুবিশির অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। জাপানি কোম্পানিটি বলছে, এই রোবটগুলো চীনের কারখানাগুলোতে চালকবিহীনভাবে মালামাল সরাতে এবং পণ্য পরীক্ষা করতে সক্ষম হবে। মানবাকৃতির রোবটগুলোর সাবলীল চলাচল নিশ্চিত করতে বিপুল পরিমাণ ডেটা প্রয়োজন, তবে বলা হয়ে থাকে যে এই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে। কোম্পানিগুলো আশা করছে যে বিশাল চীনা বাজার থেকে ডেটা সংগ্রহ করা হলে উন্নয়নের গতি বাড়বে।
1: এনএসকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা। আপনারা টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।